0: অনুষ্ঠান পরিচিতি ইমানেই।
1: প্রতিখন ঘরে বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in-ত নতুন ভারত

0: দ্রুতগতিত ফলনি হবলে ধরেছে। এই একবিংশ শতিকাত প্রযুক্তির বিস্ফোরণ ঘটিছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় আমার জীবনের বহু ক্ষেত্রত প্রবেশ করেছে, তথ্যর অভাব নাই, কিন্তু প্রশ্ন হয়েছে আমি জ্ঞানী মানুষের লগত ভাল মানুষ গড়ি তুলব পারিছনে। ইয়াতে শিক্ষকের প্রকৃত ভূমিকা, এগারী আদর্শ শিক্ষকে শিক্ষার্থীর মগজত কেবল তথ্য ভরাই নিদিয়ে, শিক্ষার্থীর চিন্তা করার শক্তি, প্রশ্ন করার সাহস, যুক্তি বিচার করার ক্ষমতা আর সত্যক গ্রহণ করার মানসিকতা গড়ি তোলে। শিক্ষাই যদি কেবল চাকরি লাভের পথ দেখায়, তেনে শিক্ষা অসম্পূর্ণ। শিক্ষায় শিক্ষার্থীক শিকাব লাগবে কেনে এজন ভাল মানুষ হব পারি, কেনক সমাজের প্রতি দায়িত্বশীল হব পারি, কেনক আনের দুঃখত দুঃখী অনুভব করব পারি, আর কেনক নিজের সফলতাক সমাজের কল্যাণের সংযোগ করব পারি। শিক্ষকের আন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়েছে বৈজ্ঞানিক মানসিকতা আর যুক্তিবাদী চিন্তাধারা গড়ি তোলা। বর্তমান সমাজত কুসংস্কার, অন্ধবিশ্বাস, সামাজিক বৈষম্য আর অসহিষ্ণুতার বিরুদ্ধে শিক্ষাই মানুষ শক্তিশালী করব লাগে। এজন শিক্ষকে বিদ্যালয় চারিসীমার ভিতর আবদ্ধ হয়ে থাকিব নালাগে। বিদ্যালয় সমাজের পৰা পৃথক নহয়, বিদ্যালয় সমাজের এক অবিচ্ছেদ্য অঙ্গ, সে শিক্ষাক সমাজের সঙ্গে সংযোগ স্থাপন করব লাগে। অভিভাবক, সমাজ, বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন আর স্থানীয় প্রতিষ্ঠার সঙ্গে সহযোগিতা, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা আদি গুরুত্ব প্রদান করব লাগে। কারণ শিক্ষার্থী শিক্ষকের কি কৈছে তাতক বহু সময়ত শিক্ষকজনে কি করে আছে তাকে অনুকরণ করে। শিক্ষার্থী আনের প্রতি সহানুভূত হবলে শিকায়, সে শিক্ষক নিজেই এখন জীবন্ত পাঠ্যপুথি। আমি এনে এজন শিক্ষক হব লাগে যারপর শিক্ষার্থী কেবল বিষয় জ্ঞানে নহয় জীবন জিয়াই থাকার শিক্ষা লাভ করে। এখন বিদ্যালয়ে শিক্ষার্থীক সৃষ্টি নকরে, বিদ্যালয় ভবিষ্যৎ সমাজ সৃষ্টি করে, আর সেই ভবিষ্যতর সমাজের স্থাপিত হয়েছে শিক্ষক। সে সমাজ গঠনত শিক্ষকের ভূমিকা হব লাগে জ্ঞানত গভীর, চিন্তাত আধুনিক, আচরণত আদর্শ, হৃদয়ত মানবীয়তা আর কর্মত সমাজমুখী। আমি যদি এখন সুস্থ, সুন্দর, বৈজ্ঞানিক, মানবীয় আর প্রগতিশীল সমাজ গড়ব বিচারো, তেনে প্রথমে আমি শিক্ষকক অধিক শক্তিশালী করব লাগিব আর শিক্ষকের মর্যাদা অটুট রাখব লাগিব। কারণ এজন শিক্ষকে এজন শিক্ষার্থীর জীবন সলনি করব পারে, আর এগারী ভাল শিক্ষকে এটা প্রজন্মক, এখন সমাজের ভবিষ্যৎ সলনি করব পারে।
1: আমার সুতরাং সেয়া আছিল রাষ্ট্রপতির পৰা কৃতি শিক্ষকর সম্মান লাভ করা মঙ্গলদৈস্থিত দাহি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় জোনারাম চুকার শিক্ষক শশাঙ্ক হাজরিকা। শিক্ষক, দেশপ্রেমিক পণ্ডিত বেণী মাধবর আজি স্মৃতি দিবস। বেণী মাধবে দর্শন শাস্ত্রত স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পিছত চট্টগ্রাম মহাবিদ্যালয়ত শিক্ষকতা করে। তেও মহাবিদ্যালয়খনক এক আদর্শ প্রতিষ্ঠানলৈ রূপান্তর করিবলৈ সদায় যত্ন করেছিল। প্রথমে তেও সরকারি মহাবিদ্যালয়ত শিক্ষকতা করে পিছলৈ সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে উড়িষ্যার রেবেন্স স্কুল, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল আর কলিকতাত নিযুক্তি লাভ করে সেবা আগবাইছিল। তেওঁর নিষ্ঠা আর দেশপ্রেমের দ্বারা তেওঁক এজন আদর্শ শিক্ষক হিসাবে গণ্য করা হয়েছিল। দর্শনের উপরও তেওঁর অর্থনীতি আর ইতিহাস বিশাল জ্ঞান আছিল আর এই বিষয়বোৰো তেওঁ ছাত্রছাত্রীক শিকাইছিল। রেভেন্স কলেজিয়েট স্কুলত সুভাষ চন্দ্র বসু তেওঁর ছাত্র আছিল। তেওঁ ছাত্রছাত্রীর মাজত খুব জনপ্রিয় আছিল। যেতিয়া সুভাষ চন্দ্র বসু কারাগারত থাকতে ভারত এৰি যোৱাৰ সিদ্ধান্ত লৈছিল, তেতিয়া বসুয়ে শিক্ষাগুরু বেণী মাধবৰ পৰা আশীর্বাদ বিচাৰিছিল আর সেই উদ্দেশ্যে এক গোপন সভারও আয়োজন করা হয়েছিল। কেবাজনো শিষ্যই তেওঁর জীবনত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল। তেওঁর নিষ্ঠা আর ভক্তিভরা ব্যক্তিগত জীবনে তেওঁর সকলো শিক্ষার্থীকে অনুপ্রাণিত করেছিল। বেণী মাধবৰ জন্ম হয়েছিল 1866 সনের 22 নভেম্বরত। এগারী আমেরিকান পদার্থবিজ্ঞানী আর্থার অস্কিনর আজি উপজা দিন। নিউ ইয়র্কর কর্নেল বিশ্ববিদ্যালয়ের পৰা পিএইচডি ডিগ্রি লাভ করা আর্থার অস্কিনে বেল পরীক্ষাগার আর লুসেন্ট টেকনোলজিসত কার্যনির্বাহ করেছিল। 1960 দশকত সূক্ষ্মকণা সমূহের উপর লেজারে পরীক্ষা করে অপটিক্যাল টুইজার্স আবিষ্কার করে আর এই আবিষ্কারের 2018 সনত আর জেরার্ড মৌরো আর ডোনা স্ট্রিকলেন্ডর সঙ্গে যুটিয়াভাবে লেজার বিষয়ক গবেষণার পদার্থ বিজ্ঞানের নোবেল বঁটা আগবহা হয়েছিল। অপটিক্যাল টুইজার্সর পিতৃ বলেও কোয়া হয়। জ্ঞানপীঠ বঁটা লাভ করা মারাঠী লেখক বিষ্ণু সখারাম খান্ডেকরর আজি স্মৃতি দিবস।

0: স্মৃতিৰ দিনলিপি অনুষ্ঠানটিত ইমান পৰে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ সঞ্চালকৰ দায়িত্ব বহন কৰি অৱসৰ লোৱা ডক্টৰ সূৰ্য দাসৰ সৈতে হোৱা সাক্ষাৎকাৰৰ সপ্তম তথা শেষ খণ্ডটি শুনিলে। সাক্ষাৎ গ্ৰহণ আৰু অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা আছিল অশোক ভট্টাচাৰ্যৰ।
1: শ্ৰোতাসকলে অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা।
2: বাইদেউ, চাকৰি পাই গলো।
3: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
2: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
3: রবে হুন্টু, স্যালারির আগতেই খরচ।
2: টোটালি কে লোন পোয়া যায় নো?
3: প্রথমে বাজেট বনাবলই শিখ, তারপর খরচ কর।
2: কিন্তু বা
3: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
2: ও বাইদেউ, পার্টি মুর বাজেট তুর।
4: আচ্ছা, আরবিআই কয়
5: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসাই রাখে।
6: কই কই ভাগৰি গলো, কি হল? নতুন কিট ব্যাগ লাগে। তেন্তে প্রথমে ক্যাপ্টেনক কোয়া, নুশুনিলে ম্যানেজারক কোয়া।
7: কারেক্ট,

সেই সুর নামঘরের। ভাদ মানে সেয়ে কেবল বরষুণ নহয়, ভাদ মানে কেবল এটি মাহও নহয়, ভাদ মানে দবা কাহ খোলর আগিত জাগি উঠা সংস্কৃতি আর মানুষের হৃদয়ত সাঁচি থা এখন সপোনের বর অসম। তাতেই সময় থাকে ভাদর সুরভি।

0: সুখবর, আপনার ব্যবসায় দোকান প্রতিষ্ঠান বা সেবাক শ্রোতার ওসরলে লৈ যাব বিচাৰে নেকি? তেন্তে আজিয়েই যোগাযোগ করক আটাইতকৈ বিশ্বাসযোগ্য মাধ্যম আকাশবাণী তেজপুর। ইয়ার লাভালাভ সমূহ হৈছে সুদূর প্রসারী প্রসার, ঘরে ঘরে জনপ্রিয় অনুষ্ঠান সমূহৰ মাজত বিজ্ঞাপন আর প্রসারের সুবিধা, বাজেট অনুকূল বিজ্ঞাপনের প্যাকেজ, বিশ্বস্ততা, শ্রোতার গভীর বিশ্বাস আর ব্যাপক পরিসর, বিজ্ঞাপন সম্পর্কীয় সবিশেষ তথ্য, দর আর বুকিংর আজিয়েই আকাশবাণী তেজপুরের বাণিজ্যিক শাখার সঙ্গে যোগাযোগ করক। ঠিকনা আকাশবাণী তেজপুর, মরাভরলি। আমার যোগাযোগের নম্বরটি হৈছে 8723989423। আকৌ নম্বরটি কৈছো 8723989423।
1: চাকরি পাই গলো।
2: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
1: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: রবে হুনটু, স্যালারির আগতেই খরচ।
1: টোটালি কে লোন পোয়া যায় নো?
2: প্রথমে বাজেট বনাবলই শিক, তার পিছত খরচ কর।
1: কিন্তু বা
2: সা, উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
1: ও বাইদেউ, পার্টি মুর বাজেট তোর।
2: আচ্ছা,
3: আরবিআই কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।

0: শুনক শুনক শুনক রাইজ সকল, কেওআইসি আপডেট সংক্রান্তীয় মেসেজক আওকান নকৰিব। টোটালিকে কেওআইসি আপডেট কৰক। যদিহে পৰিচয় বা ঠিকনাৰ কোনো পৰিৱৰ্তন হোৱা নাই, তেন্তে আপোনাৰ বেংক বা এটিএম বা বিজনেস করেসপন্ডেন্ট অর্থাৎ বিসির ওচৰলৈ যাব বা বেংকত পঞ্জীয়ন হৈ থকা ইমেইল বা মোবাইল নম্বর বা মোবাইল ব্যাংকিং এপ বা চিঠির জড়িয়ে ঘোষণা দিব। আর যদি কোনো পরিবর্তন ঘটিছে, তেন্তে পরিচয় আর ঠিকনার শেহতীয়া প্রমাণ দেখাব। একাউন্ট সক্রিয় রাখি ব্যাংকিং সেবার সুবিধা লব। আপনার কেওআইসি আপডেট করার বাবে আপনার ওসর গাঁও পঞ্চায়েতর শিবির বা ব্যাংকর শাখালৈ যাও।
1: আরবিআই কয়
2: জানি লক, সতর্ক হৈ রক।
3: গীতালী অনুষ্ঠানত এইবার নিবেদন করছো 1942 এ লাভ স্টোরি বোলছবির কুমার সানুর কণ্ঠর এই গীতটি।

0: শ্রোতাসকলে যুববাণী অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ।
1: শুনক শুনক শুনক রাইজ সকল, KYC আপডেট সংক্রান্তীয় মেসেজক আওকান নকৰিব। ততালিকে KYC আপডেট করক। যদিহে পরিচয় বা ঠিকনার কোনো পরিবর্তন হওয়া নাই, তেন্তে আপনার ব্যাংক বা ATM বা বিজনেস করেসপন্ডেন্ট অর্থাৎ BC-র ওচৰলৈ যাব, বা ব্যাংকত পঞ্জীয়ন হৈ থকা ইমেইল বা মোবাইল নম্বর বা মোবাইল ব্যাংকিং এপ বা চিঠির জড়িয়ে ঘোষণা দিব। আর যদি কোনো পরিবর্তন ঘটিছে, তেন্তে পরিচয় আর ঠিকনার শেহতীয়া প্রমাণ দেখাব। একাউন্ট সক্রিয় রাখি ব্যাংকিং সেবার সুবিধা লব। আপনার KYC আপডেট করার বাবে আপনার উচৰ গাঁও পঞ্চায়েতর শিবির বা ব্যাংকর শাখালৈ যাও।
2: RBI কয়,
3: জানি লক, সতর্ক হৈ ৰক।

0: সোমাই আহক, দুয়ার খোলা আছে। কোন?
1: মই একজন অপরাধী।
0: রমেন খুড়া নহয়নে?
1: তুমি মোক চিনি?
0: মোৰ দৃষ্টি যদিও ঈশ্বরে কাহিনিছে, কিন্তু শ্রবণ ইন্দ্রিয়ত এক অতিরিক্ত শক্তি দিছে। কারোবার লগত এবার চিনাকি হলে সেই মাত নাপাহরো। বারু কোকসুন, খবর?
1: খবর কি খবর হব, সকলো খবর শেষ।
0: কি শেষ, কি শেষ?
1: সেইবোৰ পাছত কম। তুমি যে এইখন চহরতে আছা মই বহু দেরিকহে গম পাও।
0: কিয়, দেউতাই কোৱা নাই?
1: পঙ্কজৰ লগত কিহতে সম্পর্ক রাখো, ভীষণ স্বার্থপর হয়ে বন্ধুত্বর ওলাই করেছিল।
0: খুড়া, অতীতক টানি আজরি কি লাভ? মই অতীতটুক কেতিয়াবাই পাহৰি গৈছো।
1: বেবিকো পাহৰি গৈছা?
0: পাহৰি নগলেও মনত পেলাবলৈ চেষ্টা নকৰোঁ।
1: মই আগতেও স্বার্থপরতার পরিচয় দিছো, পুনৰ দিওঁ, বেবিক তোমার প্রয়োজন।
0: কিয়?
1: ৰবা, মই বেবিক ধৰি লৈ আহো।
0: বেবি আহিছে নেকি? ধৰি লৈ আহোঁ মানে?
1: বেবি আহা হো আজিটো।
2: জিতু, ভালে আছা?
0: মই এইফালে আছো। চকীবোৰত কিয় খুন্দা মাৰিছা? এইফালে আহা।
2: এতিয়া এইফাল সেইফাল পোহৰ আন্ধাৰ সকলো একে।
0: কি কৈছা বেবি?